শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 18 সেপ্টেম্বর শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে তার মন্ত্রিসভার রদবদল করেছেন। কয়েকটি গুরুত্বপূর্ণ পদের মন্ত্রীদের স্বপদেই বহাল রেখেছেন তিনি। চিফ ক্যাবিনেট সেক্রেটারি কিহারা মিনোরু বৃহস্পতিবার বিকেলে নতুন মন্ত্রিসভার তালিকা উন্মোচন করেন। তাকাইচি মন্ত্রিসভার 18 জন সদস্যের মধ্যে কিহারা সহ 8 জন সদস্য নিজ নিজ পদে বহাল থাকবেন। অর্থমন্ত্রী কাতাইয়ামা সাতসুকি, পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু এবং প্রতিরক্ষা মন্ত্রী কোইজুমি শিনজিরো তাদের নিজ নিজ পদে দায়িত্ব পালন করে যাবেন। তাকাইচি লিবারেল ডেমোক্রেটিক পার্টির জোট সঙ্গী দল থেকেও একজন সদস্যকে নিয়োগ দিয়েছেন। জাপান ইনোভেশন পার্টির প্রাক্তন মহাসচিব নাকাতসুকা হিরোশিকে সরকারি নিয়মকানুন সংস্কার ও সংশ্লিষ্ট নীতিমালার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরান ও যুক্তরাষ্ট্রকে যুক্তিসঙ্গত এবং সংযত থাকার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বানও জানিয়েছেন। বুধবার বেইজিংয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকের সময় ওয়াং এই মন্তব্য করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ওয়াং বেইজিং ও তেহরানের মধ্যে সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছেন এবং বলেছেন চীন ইরানের ন্যায্য অধিকার রক্ষার জন্য দেশটির সাথে সংলাপ ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রসঙ্গে ওয়াং বলেন চীন চায় না যে আঞ্চলিক উত্তেজনা ইয়েমেন ও লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত হোক এবং তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে আলোচনায় বসার আহ্বান জানান। জবাবে আরাকচি বলেন ইরান এই লড়াই চলতে দিতে চায় না এবং নিজেদের স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করার পাশাপাশি একটি কূটনৈতিক সমাধান চায়। তিনি বলেন ইরান বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সমঝোতা স্মারকটি এখনও বৈধ রয়েছে এবং ওয়াশিংটনের উচিত এতে উল্লেখিত সব প্রতিশ্রুতি পূরণ করা। চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নির্ধারিত শীর্ষ বৈঠকের আগে চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হল। ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর নিজেদের প্রভাব প্রদর্শন করাই ছিল চীনের উদ্দেশ্য। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ইউএস ফেডারেল রিজার্ভ তাদের মুখ্য সুদের হার 0.25 শতাংশ পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 3 বছরেরও বেশি সময়ের মধ্যে এটি ফেডারেল রিজার্ভের প্রথম সুদের হার বৃদ্ধি। নীতি নির্ধারকরা সরকারি নীতিগত সুদের হার 3.75 শতাংশ থেকে 4 শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। এর আগে তারা 2023 সালের জুলাই মাসে এই হার বাড়িয়েছিলেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া 2 দিনব্যাপী নীতি নির্ধারণী বৈঠকের শেষে ফেডারেল রিজার্ভ এই সিদ্ধান্ত ঘোষণা করে। 12 জন সদস্যের প্রত্যেকেই বৃদ্ধির পক্ষে ভোট দেন। নীতি নির্ধারকরা একমত হন যে ইরানের পরিস্থিতি তেলের দাম বাড়িয়ে দিয়েছে এবং তারা উল্লেখ করেন যে মুদ্রাস্ফীতি উচ্চ পর্যায়ে রয়েছে। তারা এক বিবৃতিতে বলেন বর্ধিত সুদের হার মুদ্রাস্ফীতিকে আরও দ্রুত তাদের 2 শতাংশের লক্ষ্যমাত্রার মধ্যে ফিরিয়ে আনতে সাহায্য করবে। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ বলেছেন আমাদের অবশ্যই নিশ্চিত হতে হবে যে অন্তর্নিহিত মুদ্রাস্ফীতি সুস্পষ্টভাবে এবং পর্যাপ্ত গতিতে আমাদের লক্ষ্যমাত্রার দিকে এগোচ্ছে। আজ FOMC সিদ্ধান্ত নিয়েছে যে এই মানদণ্ড পূরণ হয়নি।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, সৌদি আরবের একটি পাইপলাইনে হামলার প্রেক্ষিতে দেশটির লোহিত সাগরের একটি রপ্তানি কেন্দ্রে তেল বোঝাইয়ের কাজ স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইয়ানবু বন্দরে অপরিশোধিত তেল বহনকারী পাইপলাইনটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সৌদি আরব। হরমুজ প্রণালী এড়িয়ে যাওয়ার পথ হিসেবে এই পাইপলাইন ব্যবহৃত হচ্ছিল। জাহাজ চলাচল শিল্প সূত্রের বরাত দিয়ে রয়টার্স মঙ্গলবার জানিয়েছে যে সৌদি আরব ইয়ানবুতে তেল বোঝাইয়ের কাজ স্থগিত করেছে। প্রতিবেশী ইয়েমেনে হুতি বিদ্রোহীরা সৌদি সমর্থিত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তাদের আক্রমণ জোরদার করছে। ইরান সমর্থিত এই যোদ্ধারা লোহিত সাগরের একটি গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল মানদেব প্রণালীর আশপাশের এলাকাগুলোতে তাদের নিয়ন্ত্রণ প্রসারিত করেছে। বুধবার এক বিবৃতিতে হুতিরা দাবি করেছে যে তারা একটি সৌদি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র দিয়ে ইয়ানবুতে একটি তেল সম্পর্কিত স্থাপনার ক্ষতিসাধন করেছে। তীব্র শ্রমিক ঘাটতির মুখোমুখি হওয়া জাপানের নিরাপত্তা খাতে কাজ করার জন্য নির্দিষ্ট দক্ষতা ও অন্যান্য যোগ্যতা সম্পন্ন বিদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছে জাতীয় পুলিশ এজেন্সি বা এনপিএর একটি বিশেষজ্ঞ প্যানেল। নিরাপত্তা পরিষেবা আইন বর্তমানে স্থায়ীভাবে বসবাসকারী বিদেশি নাগরিক, জাপানি নাগরিকদের স্বামী বা স্ত্রী এবং আরও কিছু ব্যক্তিকে এই খাতে কাজ করার অনুমতি দেয়। নিরাপত্তা পরিষেবা সমিতির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং একজন আইনজীবীকে নিয়ে গঠিত এই বিশেষজ্ঞ প্যানেলটি বুধবার টোকিওতে তাদের উদ্বোধনী বৈঠকে মিলিত হয়। বিশেষ করে নির্দিষ্ট দক্ষ কর্মী কর্মসূচি এবং দক্ষতা উন্নয়নের জন্য কর্মসংস্থান কর্মসূচির অধীনে বিদেশি নাগরিকদের নিরাপত্তা খাতে কাজ করার অনুমতি দেওয়া উচিত কিনা তা নিয়ে তারা আলোচনা করেন। এনপিএর কমিউনিটি নিরাপত্তা ব্যুরোর প্রধান ইয়ামাদা ইয়োশিতাকা বলেন, নিরাপত্তা খাত যেহেতু বিদেশি কর্মীদের পুরোপুরি কাজে লাগাতে পারছে না, তাই তিনি চান প্যানেলিস্টরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এ ধরনের মানুষদের গ্রহণ করার বিষয়ে সক্রিয় আলোচনায় অংশ নিন। এনপিএ উল্লেখ করেছে যে শ্রমিক ঘাটতির পাশাপাশি বয়স্ক কর্মী বাহিনী সমস্যার সম্মুখীন হচ্ছে নিরাপত্তা খাত, যার প্রায় অর্ধেক কর্মীর বয়স 60 বা তার বেশি। প্যানেলটি আলোচনা করবে কোন কোন নিরাপত্তা পরিষেবায় আরও বেশি বিদেশি কর্মীকে কাজ করার অনুমতি দেওয়া হবে। পাশাপাশি তারা এমন একটি ব্যবস্থা তৈরি করবে যা বিদেশি কর্মীদের সংশ্লিষ্ট অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে সহায়তা করবে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।